0: পাশে পানি মধুষ্কিয়ে যায় মুঝে তো কই খিচে
1: তেরি ও বিগ 106.2 দ্য বিট অফ বলিউড।